0: যেমন তৈরি হ্যাক করে ছাড় তারা।
1: Ten four.
0: That's where you kind of say.